ওয়ানিমা মুদলা মেদু এউরেন খালেগ ফানা সুয়াল করেতে খালেগ ফান বিদাল আসে ওয়ানিমা মুদাবানি আল্লাহ হাসাই রসুল আসে ফাহে আল্লাহ হাতে ব্যামি হুন থাকুয়া বিরাসে আদিত্য ব্যামি হুঙ্গে মেদুগা গুলুন্তং ইসলাহ কুরাশে আদিত্য ব্যামি হুম মুমিন কম গা ওয়ানমা আল্লাহ হাসাই একলাং রসুল আত্য ব্যামি হুম খিয়ম আসে

এই একাং অজ্ঞতে ফাহেতে বা মিহু এবাহি কা ফেরুম এ আজাব গে রাহা লিবগান্না আসে আদি হামাকা সরুম কা ফেরুই মিহুন্না নারখা গে আজাব হুটে

আদিত্যবামিহম ফিতুনা কব্বিরুয়েতু রক্ষাতির ওয়াশ এ ফিতুনা আইস জেহিদা হুশি ত্যবামিহুঙ্গে তেরিং আনিয়াবেরবি মিহুন্না একঞ্জ নূনে আদি হামাকশরুম আল্লাহ ই উকুবা গদফদ বেগিম ওয়া খলাঙ্গ খং ত্যবামিহুম দন্নাশে।

গেফুলগে আরিহুগা এওরেং খোরা আড়োখামাকি থুমুম ফুমুমাই আত্তিলাবাড়ি জেহুং খামগা মেনুই নুয়ে ফাহে তিয়া ব্যা মিহুং খাফির উলুন খামগে সাবামু তিয়া ব্যা মিহুং আজাবগে রাহা লিবগান্না আসে।

0: এইহাম সামিরাত আ এইহামা এ নাই
1: সামিরা এই সামিরা
2: আরহাম
0: আলহামদুলিল্লাহ আহারিং মতিং হাঁদানে নুনেতনু দো
2: কি বেগে তি হেন তিপুনি
0: কামেন নুয়ে কিহিনে কিনে লাইফ
2: হাম দুনিয়াগে উসুল উফালা হিতাম
0: হামা এহেন দো স্কুল গাউড নরে হে একা জবাব তি দেনে মিহারু
2: মিকলু গতা মিহারু
0: আ ওয়ারা ফাহুম বদলবে
2: আহারম সেতা আদি মাগিনে দোহে নুয়ে
0: এহেন বি মারাজ্জিক নীতি মদ নুফেননি
2: তিবুনি নু আরহম সেফং আদি মাগিনে দোহে নুয়ে
0: আহারে দেতিরে কো মালিয়ান নামে
2: ও এহেন দো
0: তাংকোলে আমিল্লা সওয়াল করন্তা
2: সওয়াল জবাব দিন মকি মজবুর কাম নুনেন
0: দেন তিবরং সওয়াল করুমগে বেস বেনম নতেন
2: এ আরহম গে কামে
0: মে বিচে কাম বাবা তে মিকতা আবি কে কোনতা গুসতি আই
2: মিউল নে জবেং হোতাল লাগে ইন্টারভিউ কো গোসফা মি আই
0: এহেন একো মিকোলা বদল দিতা
2: মিতা গেন দেন উলেম বাণী
0: রাঙালো হিয়ালে কোবা মে আর ফারিমে দেন ইউলে এম দিমাবেতা
2: ফারিয়ে কি আবদবেস হাম বেস্টি এ দেন ইউলে এহেম বেস দেতিরে কোন ফেনে আর হাম নং এক কোস নুগেলে বিয়া
0: মাশে বেস নুগেলে মে কুডা কো দুরুবি হিতাং উদা গুয়াতি
2: আদি সিকালা মোয়া বাক দক্কান্তা
0: দেন ওয়াক বাবা এই আদি ওয়ানিং কে বাদ দদো দা গুরু পেক্কো
2: বাদামো দিমাগ কো

মিদু এউরেন খালেগ ফান সুয়াল করেতে খালেগ ফান বিদাল ওয়াশে গনিমা মুদাবনী আল্লাহ শাই রসুল আশে ফাহে আল্লাহ তে ব্যামি হুন তাকওয়া বিরওয়াশে আদিত্য ব্যামি হুঙ্গে মেদুগা গুলুন্তং ইসলাহ কুরাশে আদিত্য ব্যামি হুম মুমিন কম গা ওয়ানমা আল্লাহ শাই একলাং রসুল আত্য ব্যামি হুম কিয়মম ওয়াশে

এই একাং অজ্ঞতে ফাহে তেবামিহু এবাহি কাফেরুম এ আজাবগে রাহা লিবগান্না আসে আদি হামাকাশরুম কাফেরুই মিহুন্না নারখায়গে আজাব হটে।

গেফুলগে আরে হুগা এওরেং খোরা আড়ো খামাকি থুমুম ফুমুমাই আত্তিলাবাড়ি জেহুং খামগা মেনুই নুয়ে ফাহে তিয়া ব্যা মিহুং খাফির উলুন খামগে সাবমু তিয়া ব্যা মিহুং আজাবগে রাহা লিবগান না আসে।

0: আমালটা কবুল করে বুম বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাওগা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরাত গে 11 ওয়ান আয়াত গা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমা ইকুগা আলকান কুরমাশে হাম এ সূরাত গে সাদওয়ান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে ইখলাস গে কিবায়ং আহরেন গে দীন খলাস কো আহরেন আলকান কুরানি হাম ইখনি মাইন আল্লাহ হাশে আদি জুমার সূরাত গা মাইন আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص معني كي فهي كليك فان ما ان الله كي بيا دين خلاص كوروا اكلاغ كي بيا الكن كوروا شف انسانا كي بها عمل ادي مودلون كوروا صدقات كي الله خالص كما يكو كورا كنتكم غاهد من انغوا البينا سوره كي فسفن ايت كا وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مگون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکان خلاص کرا حالو الله گه كيبايان الکان کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرن گتے میھا اخلاص تر کما ایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون آیت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادۃ ربہ احدا معنی کی تی با می ہن کرے کم می ہ کو نما وس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن ہوش کمے আদি আল্লাহ আলকান কুরমুগা ইহিন এফেস ফারাতাকা শারীক নুকুরা হুজ কামেব
1: কমমে উমুরাকা
2: কমমে ফান্তিয়াকা
1: কমমে গিন্তিয়াকা দিবেহি রাজ্যেগে আডু এংহা 1449 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
2: আড্ডি হানোয়ে মেগাহার্টজ এফএম ব্যান্ড
3: قال رسول الله صلى الله عليه وسلم ليس الإيمان بالتمني ولا بالتحلي ولكن هو ما وأقرب في القلب وصدقه العمل رواه ابن النجار والديلمي رسول الله صلى الله عليه وسلم حديث كربي إيمان كمكي أميد تككم নুয়াত বেরু ফুসুগে জিনেত কুং হাসলু কুরবেনে কামেন নুনে এহেনে কামাকু এই হিতুন তেদকো কবুল কুরমা একু হেও আমাল কুরমুং হোদা গণবে কামেকে
4: মি দিবে রাজ্যে গাড়ু দিবে রাজ্যে গাড়ুন তিঙ্গড়ি 24 মিনিট কামিগেনে স্তেনি মেদকে আসুর নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
5: আল্লাহু আকবার আল্লাহ

0: ড্রাইভ করুন নুয়া ফুড়িয়াড়া এগেন ফিনুমাকি খামুগে তামরি না তাজিবা নেতি করুন রাক্কাতের কামেন
1: ব্যাফলিগা ডাইভ করুমগে তামরি নেতি ফাণ মাসের কামা এং হিফুম ফাদা কঙ্কমগা ফিনা মাসেরিংগে তেরেং এত ভয়া কুমারুবে এত ভয়া কুয়ানি পেরেলেজুম ফাদা হিতামের হালেত কা কুরুমতলা জাইফা
0: ফারওয়া কুড়কুন্নু লাফা তিবায়া মুলি আইলায়া দাইমি ফুম হিতামায় তাহাম্মল করেন জিহিদানি
1: ডাইভ করাম বেনুন নামা তামরিন হতা
0: এমি ফুরতাম রাক্কা তিরকাম
2: দারিনকি ম্যাং আল্লো হওয়াল করবা ফাওয়া আমানাতে
3: দারিনকি ম্যাং ফ্যাং গে লুলু গে ফিনিকাং
2: এ দারিনং হিয়মক দক্কা দিনমকি ম্যাং ফ্যাং গে জিম্মা
3: এই হিত্তকুকে মামেলা মিলি এই হিত্তকুকে মামেলা মিলি এই হিত্তকুকে মামেলা মিলি
4: বুরাসপতি দুহগে মেন্দুরু তেজ জহাইরু রিপিট হুকুর দুহগে রেগানু দিহে জহাইরু আদি হনহির দুহগে মেন্দম একে জহাইরু
5: ইত্তকুগে মামে নামেলি
4: তিত্তি তিত্তি কুচ্চে
6: কাম ফেশমুগে কুরিন কক্ক বিসমিকিয়া
7: কক্কমেন গে গিয়া ওয়ানের সালাঙ্গোয়া
8: কক্কমেন কিয়ানি বিসমিল্লাহি রহমানি রহিম
9: গে গিয়া ওয়ানের কিয়ানি আসসালামু আলাইকুম
4: তিতি তিতি কুজে আঙ্গার দুহগে হাবির ফাহিদ জাহের রিপিট পুরাসে দুহগে হাবির হাতরগড়ি ফনেরাগা আদি আদিত দুহগে হাবির ফাহিদ জাহের হামেকানি দিবি রাজ্যে গাড়ু

0: فقه السنة.
1: দুনিয়েকে হাতারু পিতু
2: রাজেগে উতুরা দেখুনু
1: খবরা মাউলুমাত
2: হুট মেনেতি সবিস গডিরু
1: দিবহি রাজেকে আডু
2: এংহা সতরস্তেক 49 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 98 মেগাহার্টজ এফএম ব্যান্ড
3: ফোনি করুণা
4: অনিকাস বাপ্পা হুটালি ফালকে লিবে হাসকান দিয়ে ইতুর বমুনে
3: ಯೂಟ್ಯೂಬ್ ಚಾನಲ್ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ ಕೊಲ್ಲವಾ.